0: আর নিউ গেদার ফুল কংগ্রেট একুলনি
1: ওয়ে কেনি হাবনি
0: নুয়ে ইয়ারে বড় হয়েছে তা দো হে মিমা
1: বড় আনি দো
0: বড় আনি দো
1: জোরে সারা বড় দো পুরি তো ফেরুনি আমি একুলনি ইজুম বড় দিব
0: কোন তাও ফেরুনি মিহার কুদিম বারং আহ বড়ুয়ে এনু দিগুয়ে এনু
1: তো
0: ওকে হেমনি উগে হাবরে ভীম বারং উফাবিচ এঙ্গে মিগাডিগা হিঙ্গা লাভেন আডুয়া হামা এবৈদ এ কমিলা জহাফি মে মিহার খাস কল্যাণী
1: কম্বাই
0: উফা উফা দোহা কেঙ্গে নিউ বাকি

আমাকে হেখন গেবারে হেক গাম লাভে মি অডিও গেমে দি আনি কে সামা টিকটক রিকোয়েস্ট কো ফাওয়া লাভে গেনেস তেনা মি ফাহারু গে লাভা কোডো মিত কুরান হামা হুরি হাপ মি বাপ্পাং গে ফরাত বাপ্পাং গে কুদিন না হাসা কোলা হুরি হা বাপ্পাং গে ফরাত মি দাও মি হাসা কোলা নি হুরি হা এ বাপ্পাং গে কুদিন উমিদ কুরানি হবার রীতি ওয়ানে কামা দেন মেদকি মাইন লাগুয়া মি গতম ফাহা কুরা বাপ্পাং গে দুয়া হা বুমা একি গামিলাওয়া হামা বারং হাসি মহুরি হা বাপ্পাং নাবিস মিলাওয়া হাসা কোলা

0: ফাহে তিমান রাসকালাঙ্গে এরা সুগে মচ্চং ওই ফু ওয়াতং ওই ফু কম গা লেভিমে আদি আলিফান দোং খুরব্বা ফাওয়া মাসি গে হিলে তিমান রাসকালাঙ্গে এওরেঙ্গে মচ্চা ওয়ারে বেসবিমে
1: ইন ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন
0: হামাকাশাওয়ারং একান্তাকুগা বিসনা ফিকুর খুরা মিহুন হেকি তাকে ওয়াকং কাশোরে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টস
3: আলিনোর

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: আল্লাহায় কো এহিং ইলাহা কুলা শারীকু কং উলুন মিহুনে নিখং হরে এউরেন এঙ্গে হুটে
1: ولقد نعلم انك يضيق صدرك بما يقولون
0: হামা কাশারম এউরেম বুনা বুনুমু খালেগ ফানুগে হিপ্পুলু দতিওয়াকং তিমান রাসকালাগে দেনওডগেম বামে
1: فسبح بحمد ربك وكن من الساجدين
0: ফাহে কালেগে ফানুগে ভেরি রসকলাঙ্গে হামদায়কু তসবিহ বিদাড়ওয়াশ আদি সাজিদা কুরা মিহুঙ্গে তেরেং খালেগে ফানু বেবডা গন্নওয়াশে
1: ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন
0: আদি খালেগে ফানুগে আরহে ইয়াকিন বেগিমওয়া কান্ত এবহি মারু আতুয়ে জামদান্দিন খালেগ ফানুগ বেরি রসকলাঙ্গে আলুকং কুরবাশে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টজ
3: আলিনুর